ɛnɛ ɔko no ɛnyɛ wo nso ko na mmom yɛ kristo no ɛko nti sɛ ɔko no boro so a ɛbakyɛ w'ahoɔden ntumi nko ɔnyansa ntumi nko wonim deɛ ne w'abɔden bɔ bi a wakɔbɔ wɔ kristo mu na sɛ wakɔbɔ wɔ nyamesom mu na sɛ wakɔbɔ wɔ ɛyɛ sukuu kɔn mu no ɛntumi nko ɔko no ma wo na mmom ɔko no yɛ kristo no ɛko ko no nyinaa yɛnyɛ ne nyinaa mfama no ɔmfa nkrenta no ɛnkranta ne nkita yɛ